0: हाकी से पेश करूं।
1: सुपरहिट गाने इस चैनल पर ही है सुनहरे गाने और कुछ यादें। सब्सक्राइब नाउ एट
0: Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder zorgen. Het leven is niet zonder pijn. Maar denk dan maar aan morgen.